0: সম্বিত হারিয়ে ধর্মপ্রাণ মহাভাগ ভরত লুটিয়ে পড়লেন। কৈকেয়ী স্তম্ভিত, জ্ঞানহারা ভরতের মাথা কোলে নিয়ে ভাবতে লাগলেন, তাহলে তাঁর পরিকল্পনায় কি কোনো ভুল ছিল? জগতের চোখে কলঙ্কিনী সেজেও তো আপন পুত্রেরই মঙ্গল কামনা করেছেন তিনি, তাতে অন্যায় কোথায়? মাতার রক্তেই তো সন্তানের জন্ম, মায়ের অন্তরের সমস্ত ভালোবাসার নির্যাস নিয়েই তো তিল তিল করে সন্তানের শরীর 10 মাস ধরে অবয়ব পায় মাতার শরীরে। তার পূর্ণ বিকাশে মায়ের আকাঙ্ক্ষা তো বিধাতারই দান, তা কি অসমীচীন হতে পারে? আত্মদ্বন্দ্বে দীর্ণ কৈকেয়ী নিজেকে বুঝতে চাইলেন আত্মবিশ্লেষণের বিচারে, কিন্তু তিনি জানেন না একদেশদর্শী স্বার্থপরতার যে পাপানল তিনি নিজেই প্রজ্বলিত করেছিলেন নিজের হৃদয়ে, তাতে তাঁর বিবেক আর বিচারবোধ কবেই ভস্মীভূত হয়ে গেছে। এখন আর কোথায় খুঁজে পাবেন তাকে? চেতনা ফিরে পেয়ে একটুকাল স্থির হয়ে বসে রইলেন ভরত। তারপর শান্ত গম্ভীর কণ্ঠে বললেন,
1: হায় কুটিল হৃদয়া, তুমি কি সর্বনাশ করলে?

0: ধর্মকে পদদলিত করে শুধুমাত্র আত্মতৃপ্তির জন্য আমাকে কলঙ্কিত করলে, কোন অপরাধে রাম আজ বনবাসী হলেন, অথবা ধর্মপ্রাণ ধীমান মহারাজ দশরথ লোকান্তরে কুল নাশ করে তুমি ভ্রূণ হত্যার পাপ করেছ, সেজন্য নরকেই তোমার স্থান হবে। ধর্মপ্রাণা মাতা কৌশল্যা ও সুমিত্রাকে পতি পুত্র থেকে বঞ্চিত করেছ, দেবী প্রতিমা সীতাকে তুমি লাঞ্ছিত করেছ, রাজমাতা হবার লালসায় তুমি নিজের সন্তানকে পর্যন্ত অপযশের আয়ুধে হত্যা করেছ। এখন আরো কি কামনা আছে তোমার? তুমি কি ভেবেছো তোমার এই পাপাভিলাষ আমি চরিতার্থ করব? না না না, কখনো না। আমি এখনই দণ্ডকারণ্যে প্রবেশ করে কোশলরাজ রামচন্দ্রকে ফিরিয়ে এনে কৃতকৃত্য হব, না পারলে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করা কিংবা রজ্জু বন্ধনে প্রাণ বিসর্জন দেওয়া ছাড়া আমার আর অন্য কোনো পথ খোলা নেই।
1: শুভ বুদ্ধি ভরত যখন ক্ষোভে দুঃখে যন্ত্রণায় এমনিভাবে বিলাপ করছেন, তখন সংবাদ পেয়ে বাগ্মীশ্রেষ্ঠ কুলগুরু মহর্ষি বশিষ্ঠ এসে দাঁড়ালেন দ্বারক প্রান্তে। তাঁকে দেখে আভূমি প্রণত হলেন ভরত।
2: মহাযশস্বী রাজপুত্র দাশরথী, তোমার কল্যাণ হোক। এখন শোকের সময় নয়, সময়োচিত কর্তব্য কর্মের জন্য প্রস্তুত হও। তোমার আগমনের অপেক্ষায় এতদিন ধরে সুবর্ণ নির্মিত তৈলকটাহে মহারাজের মরদেহ নিমজ্জিত রাখা আছে, অবিলম্বে দাহ সংস্কারের মধ্য দিয়ে তাঁর বিদায়ের আয়োজন করো।
0: যথাজ্ঞা গুরুদেব।
1: শ্মশানভূমিতে চিতা প্রস্তুত হয়েছে, চন্দন অগুরু পদ্মক দেবদারু কাষ্ঠে গন্ধদ্রব্য লেপন করা হয়েছে, মহারাজের প্রাণহীন দেহ স্থাপিত হয়েছে তাতে। ঋত্বিক যাজকগণ হবন ক্রিয়া সম্পন্ন করলেন, রাজার অগ্নিশালা থেকে যে পবিত্র অগ্নি আনা হয়েছিল তাতে আহুতি প্রদান করে বেদমন্ত্র উচ্চারণ করলেন বশিষ্ঠ। বৈশ্যানরের লেলিহান শিখার সঙ্গে সামগান উদ্গীত হল, নিত্য হোমকারী চিতা প্রদক্ষিণ করতে লাগলেন, সহস্র শোকার্তা নারীর রোদনধ্বনি যেন সেই ক্রৌঞ্চবধূর কাতর আর্তনাদের মতো মনে হল। সন্তানের হাতে অগ্নিস্পর্শ নিয়ে ধর্মাত্মা দশরথ স্বর্গারোহণ করলেন। মহারাজ দশরথের পারলৌকিক শ্রাদ্ধ শান্তি ও দানযজ্ঞ সমাপন করে ক্লান্ত বিষণ্ণ ভরত যখন বিশ্রাম করছিলেন, তখন অমাত্য প্রধান তাঁর সঙ্গে দেখা করতে এলেন।
3: মহাযশস্বী রাজকুমার, অমাত্য বর্গ ও রাজ কর্মচারীদের পক্ষ থেকে কিছু নিবেদন করতে এসেছি।
0: সর্বাগ্রে আসন গ্রহণ করুন অমাত্য প্রধান, এবার আপনার বক্তব্য বলুন।
3: মহারাজ দশরথ আপন জ্যেষ্ঠ পুত্র রাম ও মহাবীর লক্ষণকে বনবাস দিয়ে নিজে স্বর্গারোহণ করেছেন, এখন অযোধ্যার সিংহাসন অরক্ষিত, আপনারই এখন রাজা হবার ন্যায়সঙ্গত অধিকার। আপনি রাজদণ্ড গ্রহণ করে নায়কহীন অবস্থা থেকে আমাদের দেশকে রক্ষা করুন।
0: অমাত্য প্রধান, আপনারা সকলেই বিদ্বান বুদ্ধিমান ও ধার্মিক, আপনারা জানেন যে আমাদের বংশে জ্যেষ্ঠ পুত্র এই রাজ্যের অধিকারী হয়, রাম আমার অগ্রজ, তিনি অযোধ্যার রাজা হবেন, পিতৃসত্ব রক্ষার জন্য তার পরিবর্তে আমি বনগমন করব।
4: অনুমতি করুন আর্য, আমি এখনই প্রকাশ্য রাজপথে নিয়ে গিয়ে এই মহাপাতকের শিরশ্ছেদ করি।
5: মহাবীর ভরত, শত্রুগ্রহের হাত থেকে আমাকে রক্ষা করো। আমি তোমার ভাই মা, আমি আমাকে আমাকে তুমি প্রাণে মেরোনা বাবা।
0: শত্রুঘ্ন, শত্রুঘ্ন শান্ত হও, শান্ত হও শত্রুঘ্ন, খুব ছেলেকে ক্ষমা করো ভাই, সে অবলা নির্বোধ, কুপরামর্শ যে দেয় আর যে গ্রহণ করে দুজনেই সমান অপরাধী।
6: তবু ওর চেয়েও আমার মাতার অপরাধ অমার্জনীয়, কিন্তু স্ত্রীগণ অবদ্ধ। মাতৃঘাতী হলে রাম আমাকে ঘৃণা করবেন বলে যেমন তাঁকে হত্যা করিনি, তেমনি তুমিও খুব জাগে হত্যা করে রঘুনন্দনের অপ্রীতিভাজন হয়েও না।
4: যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আর যেন তোর মুখ দর্শন করতে না হয়।
6: শোনো শত্রুঘ্ন, প্রিয় ভাই আমার, এখন আমি রামচন্দ্রকে ফিরিয়ে আনবার জন্য বনগমন করব। প্রয়োজনে তাঁর বিকল্পে আমি সেই বনবাস দণ্ড গ্রহণ করব। রাঘব ফিরে না আসা পর্যন্ত এই রাজ্য রক্ষণাবেক্ষণের ভার তোমার উপর থাকবে। অমাত্য প্রধান, চতুরঙ্গ বাহিনী সাজাতে আদেশ দিন, যাতে সম্রাটের মর্যাদায় দাশরথী রাম স্বরাজ্যে প্রত্যাগমন করতে পারেন।
1: অযোধ্যার জনপদ পেরিয়ে রথ ছুটে চলেছে অরণ্যের পথে। দশরথের অন্তিম ইচ্ছা পূরণের জন্য রাম, সীতা, লক্ষণ সেই রথের আরোহী। সারথী সুমন্ত্র চালনা করছেন দক্ষ হাতে। রাজপথের দুধারে অসংখ্য উদ্বেল জনতা অনুসরণ করে চলেছেন তাদের। পুরবাসীদের ব্যাকুল বিলাপ, বেদজ্ঞ ব্রাহ্মণদের নীরব অশ্রুপাত, শোকে দুঃখে বেদনার্ত আকাশ বাতাস। জনতার প্রবল চাপে রথ আর চলতে পারে না। অসহায় সুমন্ত্র তাকালেন শ্রীরামচন্দ্রের দিকে। তিনি তুরঙ্গদের সংযত করবার নির্দেশ দিলেন। রথের গতি স্তব্ধ হওয়ায় প্রবল জয়ধ্বনি উঠল।
7: হে আমার প্রিয় অযোধ্যাবাসী, হে আমার প্রিয় অযোধ্যাবাসী, আপনারা আমার প্রণাম গ্রহণ করুন। আপনাদের স্নেহ, প্রীতি ও সৌজন্যে আমরা ধন্য। আপনারা জানেন পিতৃসত্য পালনের জন্য আমার এই বনগমন। সেই সত্য ধর্মের পথ থেকে বিচ্যুত হতে আমাকে অনুরোধ করবেন না। সীতা লক্ষণ স্বেচ্ছায় আমার অনুগমন করছেন, তাঁদের ভালোবাসার কাছে আমাকে হার মানতে হয়েছে। না না, তা হয় না, তা হয় না, তা হয় না। আমার প্রিয় অযোধ্যাবাসী, বিবেচনা করুন। আপনারা আমার সঙ্গে গেলে সেই অরণ্য তো আবার জনপদই হয়ে উঠবে, তখন আমার এই বনবাস নিষ্ফল হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাকে আপনারা যেমন ভালোবাসেন, আমার প্রাণের ভাই ভরতকেও ঠিক তেমনি স্নেহ দেবেন। সে বয়সে নবীন হলেও জ্ঞানে অভিজ্ঞতায় প্রবীণ, রাজোচিত সকল গুণেরই অধিকারী। যথাযোগ্য মর্যাদায় সে আপনাদের প্রতিপালন করবে। আমার শেষ অনুরোধ, ফিরে যান অযোধ্যায়। মহারাজ দশরথকে আর সন্তপ্ত করবেন না।
1: রথ ছুটে চলেছে, চোখের জল মুছতে মুছতে অযোধ্যায় ফিরে যাচ্ছেন সম্মিলিত জনসংঘ। কিছু দূরে গিয়ে রাম দেখলেন একদল বৃদ্ধ ব্রাহ্মণ অগ্নিহোত্র বহন করে তাদের পিছনে পিছনে আসছেন। রথের গতি সমৃত করতে তারা বললেন,
8: হে রাম, আমাদের সকল তপস্যার অগ্নি তোমাদের অনুসরণ করুক।
9: আমাদের বাজপেয় যজ্ঞের মেঘ তোমাদের মাথায় শুভ্র ছত্র ধারণ করুক।
10: আমাদের বেদানুসারী ধর্মবিদ্যা তোমাদের রক্ষা করুক।
1: যোগক্ষেমে ব্রাহ্মণগণকে অনুসরণ করতে দেখে শ্রীরাম নেমে এলেন রথ থেকে। শূন্য রথ আগে আগে চলল। রাম, সীতা, লক্ষণ শ্রদ্ধাবনত চিত্তে যাজ্ঞিকদের সঙ্গে এগিয়ে চললেন পদব্রজে। সামনে বিস্তীর্ণ প্রান্তর, অদূরে হরিত বনরাজে ব্যাপ্ত চরাচরে উদার প্রশান্ত মুক্তির অববাহিকা। পিছনে শোক, সামনে শান্তি। সন্ধ্যা নেমে আসছে, চলতে চলতে তাঁরা এসে থামলেন

0: সন্ধ্যার মেঘমালায় আকাশ সমাচ্ছন্ন, বনজ্যোৎস্নায় প্লাবিত তমসা নদীর তটভূমি, স্নিগ্ধ বাতাসে চঞ্চল বনানীর পত্রপল্লব, তৃণশয্যায় রাম সীতা বসে আছেন, তমসার মৌন কলস্বরে যেন অযোধ্যাবাসীর শেষ আরতির নিরুচ্চারিত ভাষা।
1: তুমি আমার সঙ্গে এসে ভালোই হয়েছে লক্ষণ, তোমার জন্য বনবাসে নিঃসঙ্গতা কাটবে। কতদূর চলে এসেছি, পিতা মাতা হয়তো এখনো কাঁদছেন, তবে ভরত এসে গেলে তো নিশ্চয়ই এদের সান্ত্বনা দেবে, বলো? সে বড় ধার্মিক, হৃদয়বান মানুষ। শোনো ভাই লক্ষণ, এই বনে অনেক ফলমূল আছে, সেসব সংগ্রহ করে তোমরা আহার করো, সুমন্ত্র এবং অতিথিদের সেবা করো। আমি আজ শুধু তমসার জল পান করেই রাত কাটিয়ে দেব।
2: অভিষেকের জন্য গতকাল থেকেই তো আপনি উপবাসে আছেন আর্য, আজও অভুক্ত থাকবেন?
1: আজ আর কিছুই ভালো লাগছে না ভাই। সারথি সুমন্ত্র অশ্বগুলি পথশ্রমে ক্লান্ত, তাদের আহার পরিচর্যা বিশ্রামের ব্যবস্থা করুন। রাত্রি শেষে আবার আমাদের যাত্রা শুরু হবে। রজনী শুভ হোক।
0: গভীরা যামিনী, তৃণশয্যায় সীতা পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, কিন্তু রামের চোখে ঘুম নেই। ওদিকে ধনুর্বাণ হাতে অতন্দ্র প্রহরী বীরেশ্বর লক্ষণ। ক্রমে রাত্রি শেষ হয়ে আসছে, নক্ষত্রমালায় দিগঙ্গন পরিব্যাপ্ত, তমসার জলে তারই ম্লান ছায়া, কাকজ্যোৎস্নার মতো অল্প আলো ফুটছে বৃক্ষতলে। অযোধ্যাবাসী ব্রাহ্মণগণ নিদ্রিত, স্মৃতিতরঙ্গে ভাসমান রাম ওইসব বয়োবৃদ্ধ যাজ্ঞিকদের অনর্থক কষ্টকল্পনায় চিন্তিত হলেন। সুমন্ত্রকে ডেকে তখনই রথ যোজনা করে প্রস্তুত হতে বললেন।
1: সারথি সুমন্ত্র, এইসব শ্রদ্ধেয় প্রবীণ ব্রাহ্মণগণ আমাদের জন্য নিরর্থক কষ্ট ভোগ করবেন, এটা আমি কিছুতে মেনে নিতে পারছি না। আমরা এখন কিছু দূর পদব্রজে যাব, আপনি উত্তর দিকে অযোধ্যার পথে কিছুটা রথ চালিয়ে নিয়ে যান, তারপর অন্য পথে ফিরে আসুন। ওরা জেগে উঠে যাতে রথের চাকার চিহ্ন ধরে আমাদের অনুসরণ করতে না পারেন।
3: তাই হবে রাঘব, আপনারা নদী পার হয়ে চলে যান, আমি যথাস্থানে রথ নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব।
0: সেইভাবেই কাজ হল। পাখির ডাকে ব্রাহ্মণ দল ঘুম ভেঙে দেখলেন, বৃক্ষতল শূন্য, রথ নেই। এমন কাল নিদ্রার জন্য তখন নিজেদের অদৃষ্টকে ধিক্কার দিতে দিতে তারা রথচক্র চিহ্ন খুঁজে এগিয়ে চললেন। ওদিকে উত্তর কোশলের পথ ধরে তখন রামের রথ ছুটে চলেছে। দুধারে কত গ্রাম, কত বন উপবন, কত লোকালয়, চাষের ক্ষেত দেখে দুচোখ যেন তৃপ্তিতে ডুবে যায়। যেতে যেতে তারা বেদশ্রুতি গোমতী আর সন্দিকা নদী পার হলেন। রথ ক্রমে কোশল রাজ্যের সীমানা পেরিয়ে গেল। একটুক্ষণের জন্য রথ থামিয়ে নেমে এলেন রাম। করজোড়ে মাতৃভূমির কাছে শেষ বিদায় প্রার্থনা করলেন।
1: বিদায় অযোধ্যা, হে সূর্য বংশ সেবিত পুণ্যভূমি, তোমাকে প্রণাম। তোমাকে অধিষ্ঠান করে যত দেবতা আছেন তাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। বনবাসের ঋণ মুক্ত হয়ে ফিরে এসে আবার যেন তোমাকে দেখতে পাই।
0: আবার রথারূঢ় হলেন শ্রীরাম। অপরাহ্নের আলোয় তখন সমস্ত অঞ্চল সুবর্ণময়। কোশল ছাড়িয়ে প্রান্তর পেরিয়ে রথ চলেছে দক্ষিণে, অদূরে পুণ্যতোয়া গঙ্গা প্রবাহিনী। তার আবর্ত সংকুল জলরাশির কি বিপুল আনন্দোচ্ছ্বাস! সেই নদীর কূলে এসে যখন রথ থামল, তখন সন্ধ্যা সূর্য অস্তাচলগামী। একটু কাল সকলে গঙ্গার সেই তরঙ্গমালার দিকে তাকিয়ে থেকে প্রণাম জানালেন, প্রণাম জানালেন অস্তগামী সূর্য আর প্রবাহিনী ভাগীরথীকে।
1: সারথী সুমন্ত্র, এই এতক্ষণে আমরা নিষাদ রাজ্য শৃঙ্গবের পুরে পৌঁছলাম। আমার পরম মিত্র গুহ এ রাজ্যের রাজা। ওই যে অদূরে একটি বিশাল ইঙ্গুদি বৃক্ষ দেখতে পাচ্ছেন আপনি, রাশি রাশি প্রবাল পুষ্প ফুটে রয়েছে, ওই বৃক্ষতলে চলুন। গঙ্গা তীরের ওই বৃক্ষমূলেই আজ আমাদের রাত্রি যাপন।